0: মিরাঙ্গন ঈশা শোলায় গঙ্গন্তিক গগে তাকে ঠাকুতন চামিকে রাকে নাঙ্গেন কোয়ে
1: রাসানে
0: গঙ্গা।